0: জমিন ফাইট হব, বিকাশ দরকার পড়ব, সমস্ত আমি মিশিকি রহবা কথা। কারণ এই যে দুনিয়াটা ক্রিয়েট হয়েছি সেটা মিশিকি ক্রিয়েট হয়েছি। আর গোটে জিনিস যেটা থাকে এনআইটি রে কইলি আট দ সেক অফ রেপুটেশন সেটা আউথরে কবি, মহাভারত যুদ্ধরে ফাইটিং সেতবে স্টার্ট হেলা যেতবে ইন্দ্রপ্রস্থ বনেবা খাণ্ডব বনক জড়াগলা, খাণ্ডব বনক জড়াগলা, তক্ষক ডিসাইড কলে কি মোর যেত সাপ মরিছেন তাঙ্ক রিভেঞ্জ মু অর্জুন ঠু নেবি। কৃষ্ণ অর্জুন বঞ্চাইলে, তক্ষক সেটি ইয়ে হয়ে গলে, বট পুনি সে রিভেঞ্জটা পুনি চাল্লা চাল্লা চাল্লা অলটিমেটলি পরীক্ষিত যে জনিয়ে সরভাইভ কলে পাণ্ডব মানকর সকসেসর ভাবে তাঙ্কু বি সেতবে সাপ কামুড়ে সে মরলে, বিকজ দ রিভেঞ্জ কন্টিনিউ। বট তাপরে পরীক্ষিত পুয়ে তো জন্মে যায় ফার্স্ট থর জঙ্গল জঙ্গলে রোথবা লোক আউ তাঙ্ক ভিতরে শান্তি আনিলে, তাপরে যাইকি শান্তি রহিলা, এন্ড দেন ইজ ওয়েন দ মহাভারত অ্যাকচুয়ালি স্টপ। তো শান্তি সেতবে রহব, হিস্ট্রি রু শান্তি সেতবে রহব, তাহলে উভয় লোক আমি আম নিডস আম ই অনুসারে কম্প্রোমাইজ করিবা, এন্ড পরস্পরকু অনেকি লিভ এন্ড লেট লিভ রে আগুকু বিকাশ করিবাকু সাহায্য করিবা। তো দ্যাট ইজ হোয়াট আম সংস্কৃতি আমাকু সেইটা শিখায়, এন্ড আমি আশা করুছি আমি সমস্তে সেইথিরে আগুকু বড়িবা। তো মু জিলাপাল ভাবে সমস্ত রিকোয়েস্ট করবি আপনার সমস্তে আম এইথে সহায়ক হুম, এন্ড আমি বঞ্চবা জঙ্গল বঞ্চু আম জীবন তাঙ্ক জীবন এন্ড মিশিকি আম সমস্ত জীবন। থ্যাংক ইউ।
1: অন্যতম সম্মানিত অতিথি শ্রী মুন্ডা নিজের বক্তব্যরে কহিথিলে,
2: বড় খণ্ডস্তরীয় মেগা মনোৎসব পালন করা হচ্ছে, সমস্ত হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বহুত খুশির বিষয়, প্রত্যেক বর্ষ আমার এই বনবৎসব পালন করা যায়। এ বনবৎসব পালন করার উদ্দেশ্য সম্পর্কে আপনার সমস্তে জানান্তি এবং সমস্তে ইয়াকু আমি কার্যকরী করে থাও, কিন্তু কম করে থাও, অধিক সংখ্যায় কিপরি আমি কাম করিবা ধ্যান দেওয়া সে সম্পর্কে আমি অবগত হওয়া দরকার এবং সচেতন হওয়া দরকার। বিশেষ করে বন জঙ্গলে রহুথিবা আদিবাসী মানে যেমানে কি আপনার দেখুছে খরা সময় জঙ্গলের নিয়া লগে দিয়ে সেমানে কমসে কম জঙ্গল যে লাগুছি নিয়া সেতিরে হৃদঙ্গম করা কথা, চিন্তা করা কথা, যে বন যদি আমি নিয়া লগাইবা তাহলে আমার বহু কিছু ঔষধীয় গছ এবং জীবজন্তু এবং আপনার জঙ্গল নষ্ট হচ্ছে সে সম্পর্কে সেমানে হৃদয়ঙ্গম করা কথা, কিন্তু সেটা আমার গাঁ গণ্ডার লোক বহু কম হৃদয়ঙ্গম করতে, সেপাই সে খরা সময় আমার অধিক সংখ্যার আমার সচেতন প্রোগ্রাম হওয়া দরকার। আমার যে বৃক্ষরোপণ যে কার্যক্রম করা হচ্ছে তা আমার প্রত্যেক বর্ষ করা হচ্ছে, যা আগর আমার এতে সংখ্যার বৃক্ষরোপণ করা হচ্ছিল, এবে মু যা দেখুছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের এভাবে ভাবে বন বিভাগ তরফর আপনার চারা রোপণ করা হয়েছে, ফেরি দেওয়া হচ্ছে, আডভর্টাইজমেন্ট করা হচ্ছে, এণু যে স্কুল পিলা আসছেন হাইস্কুল আসছেন ছোট ছোট পিলা পিলামানকু নিবেদন সমস্তে যেমন গছ লগাইবে নিজের বাড়িতে বা কোকু যে জায়গায় আপনার পতি থাকবে সেই জায়গা মানুষের গছ লগাইবা নিবেদন করবে। গছ আমি বহু কিছু উপকার আছে সে সম্পর্কে আপনার জানান্তি, কাঠিঠার আরম্ভ করে মলা পর্যন্ত আমার কাঠ দরকার গছ দরকার, এণু ইয়ার এতে উপকারিতা আছে এণু এ সম্পর্কে আমি সমস্ত অবগত দেবে। প্রকৃতির সৃষ্টি প্রকৃতির যে আমি নষ্ট করছে খড়ি খাগা ইত্যাদি খড়ি কাজ করিকি আমি যে নষ্ট করছু সে যদি আমি যাও সাজুছি যেমনি আপনার বিভিন্ন জায়গায় আপনার পাহাড় ধসকি যাচ্ছি, বন্যা হচ্ছে, বাত্যা হচ্ছে, বিভিন্ন মানে ক্ষয়ক্ষতি হচ্ছে, ন্যাচুরাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার্মিং হচ্ছে, কোণ কোণ আমি শুনে পাচ্ছি এলিনোর প্রভাবে এবার বর্ষা কম হওয়ার মানে দেখা হচ্ছে, এবর্ষ নিশ্চিত ভাবে মরি মধ্যে দেখা যাও, এসবু সমস্যা সব দেখা যাচ্ছি, এণু ইয়ার প্রতিকার আমি সমস্তে একমত হয়েকি একজুট হয়েকি এই বৃক্ষরোপণ যদি করিপারিবা তাহলে আমার স্থিরতা এবং ব্যালেন্স রকিপারিবা, আমি সমস্তে যদি ঠিক ভাবে রকিপারিবা তাহলে আমি সমস্তে বঞ্চিবা, এণু আমি সমস্ত নিবেদন এই যে বৃক্ষরোপণ আমি সমস্তে করিবা, আমার প্রকৃতিকু আমার পরিবেশকু আমি সুরক্ষা দেবা। ধন্যবাদ।
1: সম্মানিত অতিথি শ্রী নায়ক নিজের বক্তব্যরে কহিথিলে,
3: সমস্ত নমস্কার, কুনি কুনি পিলামানকু শুভেচ্ছা, এবং আপনমানকু খালি গোটিয়ে পদ কথা কইবি, মুরে দম নথে আমারে দম থাকে। মিনাজি ইজ দ ক্যাপ্টেন অফ দ টিম অফ দ ডিএ ফোর রাউরকেলা, মিনাজি কে অনুরোধ করিবি, আমি ডেফিনেটলি রাউরকেলা ইজ দ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ওয়ান্স অফ এ টাইম অফ দ স্টেট, বট আজি আমি সুরক্ষিত অন্য তুলনায়, আজ রাজ্যের কীটলাগর চালচের অনুগুল পলুশন এবং আপনার টেম্পারেচর আমার চাই আগে অছি, তথাপি আমি খুশি হওয়ার কথা নুহে, তেমন ডেফিনেটলি জগন্নাথ আশীর্বাদ করতু মিনাজি তাঁর টিম কু নেই এভ্রি মেম্বর অফ দ ফরেস্ট ডিপার্টমেন্ট, আই স্যালুট ইউ, লেট আস ওয়ার্ক টুগেদর,

শ্রোতা বন্ধু, আপন শুনুলে ভক্তি গীতর কার্যক্রম আরতি। আজ এতে কণ্ঠশিল্পী প্রীতিনন্দা রাউতরায় এবং নমিতা অগ্রওয়াল, গীত রচনা করে ক্ষীরোদ চন্দ্র পোথাল, নন্দকিশোর সিং এবং গুরুকৃষ্ণ গোস্বামী। আকাশবাণী রাউরকেলা। এবে প্রসার করছু অতি বড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত। এই ক্রমে আজ আসন্তু শুণবা এর 466তম ভাগ। প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখালচন্দ্র মহান্তি।

0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন। বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করেছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রয়েছে। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমা কু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করেছেন। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাইপারিবে সে দিগরে মধ্য কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারক যোজনা সমস্তক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমতি আপন মানে জানুথিবে সারা পৃথিবীরে কোন্তু ভারতরে কোন্তু আমার ওড়িশারে বে কোন্তু জলক্লিষ্ট যে সমস্যাটা বড়ি বড়ি চালিছে, জলবায়ু পরিবর্তন পাই বিশ্বর তাপমান বৃদ্ধি পাই হউ বা অন্যান্য লোকাল কারণ পাই হউ জলক্লিষ্টতা বড়ি চালিছে এবং তা উপরে সরকার মানঙ্কর উদ্যম মধ্যে সেই মাত্রারে বড়ি চালিছে। যেমতি আমার কেন্দ্র সরকারঙ্কর যোজনা আপন যদি দেখিবে হর ঘর নলকা জল, সবু ঘরে কেমতি পিইবা পানি পৌঁছিব, স্বচ্ছ পিইবা পানি পৌঁছিব, সেটা নিহাতি ভাবে কহিবি গোটে প্রশংসনীয় যোজনা। সবু রাজ্য সরকার মধ্যে তাঙ্ক নিজ নিজ হিসাবরে তাকে সাহায্য করছেন, সপোর্ট করছেন, প্লাস নিজে মধ্যে অনেক ওড়িশারে মধ্যে কিছু স্কিম, নূয়া স্কিম আছে যেটা কি লোকমানকু আহুরি কেমতি ভালো স্বচ্ছ জল পৌঁছিব সেমানে মধ্যে চলেছন্তি। তো সাধারণরে যেমতি জল পৃষ্ঠতা বড়ুছি সেমতি আপনকর উদ্যম মধ্যে বড়ুছি। এইসব প্রশংসনীয়, এইসব আগু বড়া কথা, এর জনসহযোগ রহবা কথা, কিন্তু গোটে সমস্যা আমি বুঝবা দরকার, তা আগরু আমি বুঝবার অছি। যেতবে আমি কহুছি কি হর ঘর নলকা জল বা সবু ঘরক পৌঁছিব, স্বচ্ছ জল সরকার পৌঁছেবে, সেতরে আমার কোন ভাগিদারি রইব, আমি কেমতি সেই স্কিম রে সহায়তা করিবা। সবুঠু প্রথম কথা হলো যে স্কিম অলরেডি আমার পাখে পৌঁছিছি, যে সরকারঙ্কর গোটে উদ্দেশ্য অছি কি আম সবু ঘরে পিইবা পানি ডোমেস্টিক ওয়াটার যেমতি পৌঁছিব, তো সে যে পৌঁছিলা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করাগলা, সেপাই যে পাইপলাইন বিছাগলা, সেপাই যেঠু পানি পম্পিং করি আসিলা, তো দেখিবার অছি সেই সবুর প্রপর সফা সুতরা মেন্টেনেন্স সেসব কেমিতি ঠিক ভাবে হচ্ছে। কাহকি কেবল সরকার যে গোটে স্কিম দিয়েদেলে পয়সা খরচ করিকি সেটা করেদেলে সেটা নুহ, জনভাগিদারি সেটা হওয়া দরকার। আর জনভাগিদারি যদি হয়েথিব তাহলে আমি সমস্তে সেতরে সামিল হওয়া দরকার, আউ তাকু সবুবেলে কেমতি স্বচ্ছ জল আম পাখু আসিব, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কেমতি ভালো হয়েকি মেনটেন হয়েকি রহিব, সে বিষয়ে আমাকু চিন্তা করিবা কথা। যে কমিটি সেতরে তৈরি করা যাচ্ছে, যে লোকাল মেনটেনেন্স পাই যে স্ত্রী লোক মানুষ গাঁ মানকরে এবে প্রশিক্ষণ দিয়া যাচ্ছে, আউ যাহা অন্যান্য হিসাবরে মধ্যে অন্যান্য কমিটি মধ্যে সেতরে সামিল হচ্ছন্তি, সেসব সুদৃঢ়ীকরণ করিবা পাই আমি সমস্তঙ্কর গোটে আখি কান খোলা রহিবা কথা, আর সমস্তে সেতরে ভাগিদার হওয়া কথা। দুই নম্বর জিনিস হল যেটা কি মু ভাবে সবুঠু ইম্পর্টেন্ট জিনিস, সবুঠু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওয়াটার সিকিউরিটি। জল যেটি অছি তার উৎস গুড়াক কেমতি সুরক্ষিত হয়েকি রহিব, আউ রিচার্জ হব, তাকু আমি কেমতি আহুরি পুনর্জীবিত করিবা, তাকু কেমতি রিচার্জ করিবা, সেইটা হচ্ছে গোটে বহুত বড় জিনিস। সরকার তো জল দিয়েদেলে ঘরক পানি আসিযিব, কিন্তু যে জলর উৎস গুড়াক অছি যেটু পানি আসুছি আমি ভাবুছে কি সেটা হচ্ছে চিরন্তন, সেটা সবুদিন আসুথ।

0: মনে আছে বোনস র কিছু টাকা আমি অন্য খাতার রাখিলে
1: দুই বর্ষর খাতারে কোনসি কারবার হই নাই বোধে ইনঅপারেটিভ হয়ে যাইতিবো
2: তো এবে ব্যাংক যাই কি কিম্বা ভিডিও কেওয়াইসি দ্বারা কেওয়াইসি আপডেট করাও খাতা হেবো অ্যাক্টিভ পুরাপুরি ফ্রি চালো
3: কোয়াড়ে
2: এডমিশন করিবাকু খাতা হেলা অ্যাক্টিভ
3: আরবিআই কহে
1: সচেতন হন্তু সতর্ক রুহন্তু
4: আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর
5: আজির প্রসঙ্গ পরীক্ষা সংস্কার ক্ষেত্রে প্রমুখ সরকারি পদক্ষেপ আলিখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনার সরিতা সাহু শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রী জ্ঞান দক্ষতা এবং মূল্যাঙ্কনর মুখ্য মাপকাঠি হচ্ছে শিক্ষা ব্যবস্থার এক মেরুদণ্ড ছাত্রছাত্রী ভবিষ্যৎ চাকরি এবং সামাজিক অগ্রগতির নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে পারম্পরিক শিক্ষা পদ্ধতিরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য নিয়ে সরকার জাতীয় শিক্ষানীতি 2020 প্রচলন করেছেন ঘোষা পাঠর দক্ষতা বিকাশ আড়কু এতে প্রাধান্য দিয়েছে মনে রাখি লেখা পরবর্তে ছাত্রছাত্রী যুক্তিযুক্ত চিন্তাধারা সৃজনশীলতা এবং প্রয়োগাত্মক জ্ঞানর মূল্যাঙ্কনকু এই নীতি গুরুত্ব প্রদান করা যাইছে পরীক্ষা চাপক হ্রাস করা লক্ষ্য নিয়ে দশম এবং দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষায় বর্ষক দুই থর পরীক্ষা দেবার বিকল্প সৃষ্টি করা যাইছে তেণু শিক্ষাকু কেবল নম্বর হাসলর মাধ্যম নকরি বাস্তব দক্ষতা সহ যোড়িবা শিক্ষানীতি মধ্য সংস্কারমূলক পদক্ষেপর ব্যবস্থা রয়েছে দেশব্যাপী মূল্যাঙ্কনর এক নির্দিষ্ট মাপদণ্ড নির্ধারণ করা লক্ষ্য নিয়ে পরখ ভি জাতীয় মূল্যাঙ্কন কেন্দ্র স্থাপন করা যাইছে বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় শিক্ষা বোর্ডগুলিক মধ্যে মূল্যাঙ্কনর সমানতা এবং মানদণ্ড নির্ধারণ ক্ষেত্রে এহা কার্য করুছে তবে সাম্প্রতিক প্রশ্নপত্র লিক ঘটনা তথা পরীক্ষা পরিচালনার অনিয়মিততা এক আহ্বান সৃষ্টি করেছে এদ্বারা নিষ্ঠাপরভাবে উদ্যম জারি রক্ষিবা পরীক্ষার্থী বর্ষ বর্ষর পরিশ্রম বৃথা হেউতিলা পরীক্ষা বাতিল হওয়া দ্বারা ছাত্রছাত্রী উপরে আর্থিক তথা মানসিক চাপ পড়ুলা এসবু দৃষ্টি রক্ষি পরীক্ষা পরিচালনার ব্যাপক সংস্কার আনবা লক্ষ্য নিয়ে সরকার সার্বজনীন পরীক্ষা অন্যায় উপায় নিবারণ সংশোধন বিধেয়ক 2026 প্রস্তুত করেছেন এই বিধেয়ক আজ লোকসভায় আগত করা যাইছি কার্মিক সাধারণ অভিযোগ ও পেনশন রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এহাকু গৃহরে আগত করেছেন পূর্বরু এ ক্ষেত্রে থিবা 2024 আইনরে কেতক সংশোধন নেই এই বিধেয়করে প্রস্তাব রয়েছে বিধেয়করে থিবা প্রস্তাব অনুযায়ী আর্থিক দণ্ডরে ব্যাপক বৃদ্ধি সহিত ব্যক্তিগত এবং সংস্থাগত অপরাধীঙ্ক পাইঁ সর্বাধিক কারাদণ্ড মেয়াদ মধ্যে বৃদ্ধি পাইব দুই মাসর তদন্ত সময়সীমা সহিত নির্দিষ্ট স্বতন্ত্র ফাস্ট ট্র্যাক কোর্ট মাধ্যমে এই মামলাগুলির বিচার করা যাব সংগঠিত অপরাধ নেটওয়ার্ক পাই 10 কোটি টাকা পর্যন্ত ব্যাপক আর্থিক দণ্ডর ব্যবস্থা রয়েছে এই মামলাগুলির তদন্ত স্বতন্ত্র তদন্তকারী বল এসটিএফ মাধ্যমে করা যাব স্থানীয় পুলিশ কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা এসটিএফ মাধ্যমে এই মামলার তদন্ত করাগলে মধ্যে সমাপ্ত পাই 60 দিনর সময়সীমা ধার্য হয়েছে চার্জশিট দাখল হবার তিন মাস মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হব রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন এই মামলাগুলির দৈনিক ভিত্তিক বিচার পরিচালনা পাই স্বতন্ত্র কোর্ট স্থাপনের মধ্যে প্রস্তাব রয়েছে হাইকোর্টের এ সংক্রান্ত অপিলর শুনানি দুইজনিয়া বিচারপতি খণ্ডপীঠে করা তিন মাস মধ্যে শেষ করা নিয়ে প্রস্তাব রয়েছে দীর্ঘ আইনগত বিলম্বক প্রতিহত করা নিয়ে এই বিধেয়কের স্বতন্ত্র ধারার ব্যবস্থা রয়েছে এপরিকি স্পষ্ট তথা ব্যতিক্রমিক কারণ নথিলে এই মামলাগুলির সময় প্রদান করা অনুমতি মিলিব না এই মামলাগুলি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অধীনরে স্বতন্ত্র সরকারি ওকিল নিযুক্তি এই বিধেয়করে বাধ্যতামূলক করা যাইছে ইতিমধ্যে পরীক্ষা ক্ষেত্রে সংস্কার লক্ষ্য নিয়ে সরকার এক উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করেছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ্যা বিশেষজ্ঞ নন্দন নিরেকানী অধ্যক্ষতার এই কমিটি গঠন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন এর অন্যান্য মধ্যে ইসরোর পূর্বতন অধ্যক্ষ এ সোমনাথ পূর্বতন গুইন্দা নির্দেশক তপন ডেকা আইআইটি চেন্নাই নির্দেশক ভি কামকুটি পূর্বতন

0: জুহার বঙ্গলু দাদা, জুহার জুহার।
1: জুহার জুহার, জুহার জুহার।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানকে বি জুহার, আর স্বাগত আজর ক্ষেত খমার কার্যক্রম। তো দাদা,
1: হই গা
0: ই বর্ষা দিনে গা ক্ষেত বাইরকে যাই দিব, ভিজি ভুজা গলে সর্দি এটা ধরি পকাউছে।
1: হই গা, এটা এথির লাগি ফের হচ্ছে কি ই যেন তাপমাত্রাটা আমার জাগার টিকে কমি গলা।
0: হই হই,
1: তো তার লাগি আমার শরীর ভিতর যেন তাপমাত্রা আর বাহার তাপমাত্রা ভিতরে টিকে তাল মেল নি রহে, তো
0: হই
1: হেথির লাগি ফের অসুবিধা হেসি। আর এই সময়তে আমি কায়না করছু কি গাধবার বুড়বার ফের বেলে বেলে নাই করছু।
0: হই বর্ষা হচ্ছে কইকিরি।
1: হুম হুম হুম, আর পান পিবারটা ফের ক্ষেত বাড়িকে যাইছ বেলে সফা পান নাই পিবার লাগি বা নি ধরি বলিকি সেটা নাই পিবার, তো ফের থা গরম থে টিকে অসুবিধা তো হেউছে গা।
0: হই তো দেহ পান কথা গা, নসি নুসা গলা বলে আমার ক্ষেত বাইর যেন রহিছে চাষবাস রহিছে সবু জীবাণ, তো যতন টিকে করবার আছে।
1: বিলকুল গা বিলকুল, আর ওইটা কাঁ কহবার কথা হয় আমকে তো সবকে নিজকে নিজকে সবুদিনর যেন যেন কামটা
0: হয়
1: যেনতা কি গাধি বুড়িকি সফা সুতর রহবার,
0: হই
1: আর সফা পান পিবার, সফা খাদ্য খাইবার, আর ঘরকে ফেরলা বেলে বঢ়িয়া সে ধুয়া ধুয়া হয়েকরি গোধা বুড়া করিকি তেল সবু মাখি মুখা হয়েকরি
0: হই হই
1: আমকে।